শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা অক্টোবর বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সুরিকে ইজু দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বুধবার সকাল 9টা পর্যন্ত ঝড়টি জাপানের দক্ষিণের জলসীমার উপর অবস্থান করছিল এবং ঘণ্টায় 15 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়টি আসার আগেই ইজু দ্বীপপুঞ্জের উপর বৃষ্টির মেঘ তৈরি হয়, যার ফলে বুধবার সকাল 10:30 পর্যন্ত এক ঘণ্টায় হাচিজোজিমা দ্বীপে ঘণ্টায় 31.5 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে। এলাকাটিতে বাতাসের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু ঢেউয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চিবা জেলায় বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এজেন্সি ভূমিধস ও নদী ফুলে ফেঁপে ওঠা নিয়ে সতর্ক থাকার আহ্বান জনগণের প্রতি জানাচ্ছে। মাটি আলগা হয়ে যাওয়া এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারী বৃষ্টিপাত না হলেও দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে বলে এজেন্সি আরও জানায়। দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে আসার মুখে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশি বেইজিংয়ে চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সংসদে তাইওয়ান জরুরি পরিস্থিতি সম্পর্কিত মন্তব্যের পর জাপান ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জাপানের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান ইওয়াইয়া মঙ্গলবার গ্রেট হল অফ দ্য পিপলে চীনের অর্থনৈতিক নীতি নির্ধারক হর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে হ বলেন, কিছু জাপানি রাজনীতিবিদ সামরিকবাদকে পুনরুজ্জীবিত করার এবং তাইওয়ান প্রশ্নে চীনের সীমা অতিক্রম করার চেষ্টা করছেন। তিনি বলেন যে এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে প্রভাব ফেলছে। উপপ্রধানমন্ত্রী আরও বলেন যে ভ্রান্ত মন্তব্য থেকে সৃষ্ট অসুবিধা ও দ্বন্দ্ব কাটিয়ে উঠে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আবারও এগিয়ে যেতে পারে। জাপান ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইওয়াইয়া, যা তার মতে বর্তমানে এক গুরুতর অবস্থায় রয়েছে। চীন দৃশ্যত ইওয়াইয়ার উপর চাপ সৃষ্টি করে তাকাইচি প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বৈঠক শেষে ইওয়াইয়া সাংবাদিকদের বলেন, চীনে বসবাসকারী জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিরল খনিজ উপাদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানির অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনা পক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। জাপানের একটি হাসপাতাল ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস কোষ থেকে প্রাপ্ত কার্ডিয়াক মাসেল সেল শিট ব্যবহার করে প্রথম হার্ট সার্জারি বা হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন করেছে। মার্চ মাসে সরকারি চিকিৎসার অনুমোদন দেয়। এনএইচকে জানতে পেরেছে যে মঙ্গলবার ওসাকা শহরের ওসাকা কেইসাৎসু হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। কার্ডিয়াক মাসেল সেল শিট রিহার্ট সরকারের অনুমোদন পাওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে স্বাস্থ্য বিমার আওতাভুক্ত হওয়ার যোগ্যতা এটা অর্জন করেছে। অস্ত্রোপচারের জন্য সকাল প্রায় 8:30 তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি আধারে রাখা শিটগুলো হাসপাতালে আনা হয়। 50 এক রোগীর দেহে সেগুলো প্রতিস্থাপন করা হয়। গুরুতর হৃদযন্ত্রের সমস্যায়

ভুগছেন। অস্ত্রোপচারটি প্রায় এক ঘন্টায় সম্পন্ন হয়েছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতালের প্রেসিডেন্ট সাওয়া ইয়োশিকি, যিনি এই শীটগুলো তৈরির দায়িত্বে ছিলেন এবং অস্ত্রোপচারটি সম্পন্ন করেন, তিনি এই প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই অস্ত্রোপচার হল প্রথম পদক্ষেপ এবং তিনি আশা করছেন যে এই চিকিৎসা পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়বে, যাতে একই সমস্যায় ভুগছেন এমন লোকজনকে এটা সামান্য হলেও সাহায্য করতে পারবে। শর্ত সাপেক্ষে শীটগুলো সরকারি অনুমোদন পেয়েছে। আরও অস্ত্রোপচারের মাধ্যমে এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা যার মধ্যে অন্তর্ভুক্ত। যে কোম্পানি এগুলো তৈরি করেছে তাদের লক্ষ্য হল 2033 সালের মধ্যে দেশব্যাপী প্রায় 20টি চিকিৎসা কেন্দ্রে 75 জন রোগীর দেহে এসব শীট প্রতিস্থাপন করা।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। পারমাণবিক নিরস্ত্রীকরণের বৈশ্বিক প্রচেষ্টায় অগ্রগতির অভাবের মধ্যে জাতিসংঘ মহাসচিব তীব্র সংকট বোধ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, শীতল যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমরা সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক মুহূর্তে মিলিত হয়েছি। তিনি আরো বলেন যে পরমাণু অস্ত্রের ভাণ্ডারগুলোর সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হচ্ছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর প্রতি তিনি পরমাণু অস্ত্রের যে কোনো ব্যবহার রোধ করতে সংলাপে ফিরে আসার আহ্বান জানান। জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামাজাকি কাজুয়ুকি ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি এবং চুক্তির দ্রুত কার্যকর হওয়া নিয়ে জাপানের অঙ্গীকারের উল্লেখ করেছেন। ইয়ামাজাকি আরো উল্লেখ করেন যে হিরোশিমা ও নাগাসাকির অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা জাপান আরো সম্প্রসারিত করবে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো থেকে অংশগ্রহণকারীদের মধ্যে চীন, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরাও ছিলেন। দেশের পারমাণবিক সক্ষমতা চীন দ্রুত বৃদ্ধি করে চলেছে বলে ধারণা করা হয়। দেশটির প্রতিনিধি বেইজিং এর পারমাণবিক অস্ত্রায়নের সমর্থনে যুক্তি উত্থাপন করে বলেছেন যে এটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষার অপরিহার্য এক শক্তি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মঙ্গলবার ঘোষণা করেছে যে এ বছরের বার্ষিক অধিবেশন নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানান্তরিত করা হবে। নভেম্বর মাসের শেষ দিকে অধিবেশন শুরু হবে। মূল পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের উপর চাপ প্রয়োগ করে চলেছেন। আগস্টে তার প্রশাসন আদালতের প্রেসিডেন্ট আকানে তমোকো সহ আইসিসি নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। ভিসা নিয়ন্ত্রণের মতো উদ্বেগ এর ফলে দেখা দেয়, যা সম্ভবত আকানে সহ কিছু কর্মকর্তাকে সমাবেশে তাদের সরাসরি অংশগ্রহণ থেকে বিরত রাখতে বাধ্য করতে পারে। সূত্রসমূহ বলছে, এরকম স্থান পরিবর্তন হচ্ছে অস্বাভাবিক।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হীরক খানও আপনাদের সঙ্গে আছি ভাষা শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আসরের ৩১তম পাঠ।
1: হারুসান হাউসে বসে যখন তাম, মিয়া এবং কাইতো গল্প করছিল, ঠিক তখনই এসে হাজির হয় মাইক। মার্কিন নাগরিক মাইক জাপানি সংস্কৃতির ভক্ত।
0: তাহলে চলুন শুনি ৩১তম পাঠের কথোপকথন।
2: কন্দো নো দোয়োবি কাইতো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
2: হাই, মিন্না দে ইশ্যুনি ইকিমাসেন কা?
3: দোয়োবি ওয়া চোট্টো ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু।
4: জাননেন, যা ২ দে ইকো।
0: এবারে প্রতিটি লাইনের অর্থ বুঝে নেয়ার পালা।
1: তাম এবং মিয়াকে মাইক বলল,
2: কন্দো নো দোয়োবি কাইতো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
0: আসছে শনিবার কাইতোকে সঙ্গে নিয়ে নিনজা মিউজিয়ামে যাচ্ছি।
1: মিয়া বলে,
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
0: মাইক সান, আপনি আসলেই নিনজা পছন্দ করেন তাই না?
1: জবাবে মাইক তাদের দুজনকেও সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানায়।
2: হাই, মিন্না দে ইশ্যু নি ইকিমাসেন কা?
0: হ্যাঁ আসুন না, সবাই মিলে একসঙ্গে যাওয়া যাক।
1: তখন মিয়া তার অপারগতা প্রকাশ করল।
3: দোয়োবি ওয়া চোট্টো,
0: শনিবার আমার একটু অসুবিধে আছে।
1: এদিকে তাম জানালো,
3: ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু,
0: আমারও ক্লাস রয়েছে।
1: কাইতো বলে,
4: জাননে,
0: দুর্ভাগ্যজনক,
4: যা ২ দে ইকো।
0: আচ্ছা, তাহলে আমরা দুজনই যাব। মাইক আর কাইতো যে জাদুঘর বা মিউজিয়ামে যাওয়ার পরিকল্পনা করছে সেটি জাপানের মিয়ে জেলায় অবস্থিত। সেখানে ইগা উয়েনো শহর নিনজা পল্লী হিসেবে পরিচিত। আজকের মূল বাক্য হচ্ছে আসুন না সবাই একসঙ্গে যাওয়া যাক।
2: ইশ্যুনি ইকিমাসেন কা?
0: এ ধরনের বাক্য হলো কাউকে একসঙ্গে কিছু করার জন্য আমন্ত্রণ জানানোর মোক্ষম হাতিয়ার।
5: ইশ্যুনি
0: মানে একসঙ্গে, আর
5: ইকিমাসেন
0: এটা হলো যাওয়া অর্থাৎ
5: ইকু
0: ক্রিয়ার মার্জিত নাবোধক রূপ। এর পরপর প্রশ্নবোধক পার্টিকেল কা জুড়ে দিলে বাক্যটি আমন্ত্রণ সূচক বাক্যে পরিণত হয়। আজকের পয়েন্ট হচ্ছে এই বাক্য
5: ইশ্যুনি ইকিমাসেন কা।
0: আমন্ত্রণ সূচক অভিব্যক্তি প্রকাশ করতে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
5: মাসেং,
0: আর সবশেষে পার্টিকেল কা লাগিয়ে বাক্যটিকে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলুন। বাংলায় আমরা যেমন আপনিও যাবেন না বলে একসাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই, তার অনুরূপ অভিব্যক্তি এটি।
1: বন্ধুরা শুনে শুনে বলুন।
5: ইকিমাসেন কা, ইশ্যুনি ইকিমাসেন কা।
0: এবারে একটি নমুনা সংলাপ শুনি যেখানে একজন আরেকজনকে একসঙ্গে কিছু করার আমন্ত্রণ জানাচ্ছে।
3: কোনবান ইশ্যুনি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
6: ই দেসু নে, ইকিমাশো।
0: শুনলেন নমুনা সংলাপ, অর্থটাও জেনে নিন।
3: কোনবান ইশ্যুনি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
1: আজ রাতে চলুন না একসঙ্গে বাইরে কোথাও খাবার খেতে যাই।
5: কোনবান
0: মানে হলো আজ রাতে, আর
5: ইশ্যুনি
0: মানে একসঙ্গে, এরপর
5: গোহাং
0: মানে খাবার, কাজেই
5: গোহাং ও তাবে নি ইকু
0: কথাটির মানে দাঁড়াচ্ছে খাবার খাওয়ার জন্য যাওয়া। এবার যাওয়ার আমন্ত্রণ প্রকাশ করতে যাওয়া বা
5: ইকু
0: ক্রিয়াপদকে রূপান্তরিত করে
5: ইকিমাসেন কা
0: বানানো হয়েছে।
6: ই দেসু নে, ইকিমাশো।
1: উত্তম প্রস্তাব, চলুন যাওয়া যাক।
0: কারো প্রস্তাব বা ধারণার ব্যাপারে সম্মতি জানাতে
5: ই দেসু নে
0: কথাটি বলা হয়। এরপরে
5: ইকিমাশো
0: কথাটি আসলে যাওয়া বা
5: ইকু
0: ক্রিয়ার মাশো রূপ। এই সংলাপে এটি হচ্ছে আমন্ত্রণ গ্রহণ করার অভিব্যক্তি।
1: দিদি, আমার যতটা মনে পড়ছে, 22তম পাঠে আমরা শিখেছিলাম মাশো দিয়ে আমন্ত্রণ জানানো হয়, যেমন আসুন ছবি তুলি কথাটির জাপানি শাসিন ও তোরি মাশো। তাহলে আজকের মাসেনকা কথাটির সঙ্গে মাশো কথাটির পার্থক্য কি?
0: মাশো কথাটি দিয়ে বক্তার প্রস্তাবে রাজি হতে শ্রোতাকে উদ্বুদ্ধ করার ধারণা প্রকাশ পায়। অন্যদিকে মাসেনকা কথাটি দিয়ে বেশ মার্জিতভাবে জানতে চাওয়া হয় যে শ্রোতার পক্ষে একত্রে অংশগ্রহণ সম্ভব কিনা।
1: বুঝতে পেরেছি। বন্ধুরা, এবারে শুনে শুনে বলুন।
5: গোহান ও তাবে নি ইকিমাসেন কা? ইশ্যো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা? কোনবান ইশ্যো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
0: আমন্ত্রণ জানানোর এরকম আরো কিছু বাক্য অনুশীলন করা যাক। সবার সঙ্গে একত্রে বারবিকিউ করতে চাইলে কিভাবে আমন্ত্রণ জানাবেন জানিয়ে রাখি। সবাই মিলে কথাটির জাপানি হলো
5: মিন্না দে,
0: আর বারবিকিউ করা মানে হলো
5: বারবিকিউ ও সুরু।
0: এখানে থাকা
5: সুরু
0: ক্রিয়াটির মাস রূপ হচ্ছে
5: শিমাস।
0: তাহলে বলুন তো দেখি, আজকের বোনাস বাক্য এটি নেওয়া হয়েছে মিয়ার সংলাপ থেকে। সে যে কথাটি দিয়ে মাইকের প্রস্তাব প্রত্যাখ্যান করল সে কথাটি আমাদের বোনাস বাক্য। শুনলেন বোনাস বাক্য কথাটির আসল অর্থ হলো একটু, কিছুটা, সামান্য ইত্যাদি। তবে এটিকে একটু মুখের মধ্যে ধরে রেখে সামান্য লম্বা করে এবং নিচু স্বরগ্রামে বললে এটা শোনাবে
5: ছোট্ট,
0: এবং এর মাধ্যমে বোঝাবে যে আপনি কিছু একটা বলতে গিয়েও বলছেন না। জাপানিতে এভাবেই মার্জিত ভঙ্গিতে অপারগতা প্রকাশ করা হয়। কাজেই
5: তোয়োবিওয়া ছোট্ট
0: কথাটি দিয়ে অনেকটা কোমলভাবে বোঝাবে যে শনিবার আমার একটু অসুবিধে আছে বা সেদিন আমি পারছি না।
1: শুনে শুনে বলুন
5: তোয়োবিওয়া ছোট্ট।
0: এ পর্যায়ে আমরা আরো একবার শুনব আজকের স্কিট।
2: কন্দো নো দোয়োবি কাইটো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
2: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
3: আ, দোয়োবি ওয়া চোট্টো ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু।
4: জাননে, জা 2 দে ইকো।
2: মাইক তো ইশ্চনি পপ কালচার।
1: এবারের পর্ব মাইকের সঙ্গে পপ কালচার। আজ আমরা জাপানের নিনজা সংস্কৃতি সম্পর্কে জানব।
0: নিনজা পুরনো যুগের গুপ্তচর। তাদের মূল কাজ ছিল শত্রুদের কাছ থেকে গোপন খবর সংগ্রহ করা। মনে করা হয় যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী নাগাদ প্রতিদ্বন্দ্বী সামন্ত প্রভুদের আমলে নিনজারা সক্রিয় ছিল। তাদের মধ্যে মিয়ে জেলার ইগা রিউ নিনজা এবং শিগা জেলার কোকা রিউ নিনজা ছিল সবচেয়ে বিখ্যাত।
1: নিনজাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় যে এগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে করে সহজেই তারা আশপাশের পরিবেশে নিজেদের লুকিয়ে রাখতে পারত।
0: আসলে তারা প্রায়ই ছদ্মবেশ ধরে থাকত এবং ব্যবসায়ী, সন্ন্যাসী অথবা ভ্রাম্যমান মনোরঞ্জকের বেশে তারা সহজেই শত্রুদের এলাকায় প্রবেশ ও বিচরণ করত।
1: ম্যাজিকের মতো কিছু কৌশল তো তারা কাজে লাগাতো, তাই না?
0: মাঙ্গা বা সিনেমায় যেসব ট্রিক দেখানো হয় সেগুলো আসল নয়, কিন্তু নিনজারা কিছু চৌকস বাজি দেখাত। তাদের সবচেয়ে বিখ্যাত ট্রিক ছিল তাদের এক বিশেষ অস্ত্র, শুরিকেন নামের তারকা আকৃতির চাকু ছুড়ে মারার বিদ্যা। তবে তাদের প্রকৃত কার্যকলাপে অনেকটাই অজানা রয়ে গেছে, আর এই রহস্যের কারণেই তাদের এতটা জনপ্রিয়তা।
1: নিনজাদের কাহিনী শুনে ওদের সম্পর্কে আরো জানতে ইচ্ছে করছে।
0: বন্ধুরা, এখানে শেষ করছি আজকের সহজ জাপানি ভাষা।
1: আগামী পর্বেও সঙ্গে থাকবেন আশা করি।
7: টোকিও কারা ওকুরি শিমাসু।
8: দিস ইজ NHK ওয়ার্ল্ড।
7: Radio Japan, Tokyo.